মাগো ত্রিশূল ধারী যুগ সাধি চু যুগেশ্বরী কেন্ঠানে গৌরী মা কেন্নে মাহেশ্বরী কেন্ঠানে তুই সুরেশ্বরী পিঁধি কলা চুরি মাগো ত্রিশূল ধারী।

মৌসুমী বায়ু রাজ্যের সমুদ্র খনি জেলা মানকে পৌঁছিছে। এবার তিন চার দিন ভিতরে মৌসুমী রাজ্যের অলগা জায়গা মানকে পৌঁছিবা বলে পানিপাক বিভাগ তরফ অনুমান করা যাচ্ছে। এবার 21 তারিখ তক রাজ্যের ভিন ভিন জায়গান কালবৈশাখীর প্রভাব রহবা বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র তরফ সূচনা দিয়ে যাইছে। গলাকাল বৌদ্ধন রাজ্যের সবুজ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা যাইছে। এছাড়া আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 জুহার।

প্রচার কলু কেতটি ওড়িয়া কথাচিত্র গীত আকাশবাণী বলাঙ্গীর বর্তমান সময় সকাল 9টা বাজিবাক যাউছি আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্ররু।

0: বস যাত্রা সুবিধা এবং বাণীশ্রী দিশা স্বীকৃতি ও সহায় ভলি যোজনা মাধ্যমে শিক্ষা ক্ষেত্রর বিকাশ মধ্য করা যাইছি।
1: বিকাশর ধারা ওড়িশা লোকঙ্ক সরকারঙ্ক দুই বর্ষর গৌরবময় সফলতার যাত্রা লোকঙ্ক বিশ্বাসরে লিখিছি উন্নতির নূয়া ইতিহাস।
2: সশক্ত নারী, সুরক্ষিত শিশু, সমৃদ্ধ ওড়িশা, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনার কিশোরী মা ও শিশুঙ্ক পোষণ সশক্তিকরণ, আর্থিক দুর্বল পরিবারর কন্যা মানক পাই মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনার সুরক্ষা ও সহায়তার সংকল্প,
1: সমৃদ্ধ ওড়িশার অন্যতম পরিচয়, সবুঠি কর্মসংস্থান, সবুঠি রোজগার, বুণাকার ও কারিগর মানুষ সশক্ত করুছি মুখ্যমন্ত্রী বরিষ্ঠ বুণাকার ও কারিগর সহায়তা যোজনা, সড়ক ও রেলপথ এবং বন্দর ভিত্তিক বিকাশ আনিছি রোজগারর নূয়া সুযোগ, গ্রামীণ রোজগারকু সশক্ত করুছি মুখ্যমন্ত্রী বস সেবা যোজনা।
2: বিকাশর ধারা ওড়িশা।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমক। কার্যক্রমের উপস্থাপনার মু জ্যোতিস্মিতা
1: আও মু শুলভ।
0: শ্রোতা বন্ধু, সবুদিন পরি আজ মধ্য আমি আপন মানক পাই নিযুক্তি ক্ষেত্রে আও এক কার্যক্রম আনিছু। তেবে আসন্তু শুনিবা।
1: এক যোগাণ শৃঙ্খলা এক উৎপাদক বজারে পৌঁছাইবা পাই জড়িত প্রত্যেক পদক্ষেপ কু অন্তর্ভুক্ত করে। যোগাণ শৃঙ্খলা পরিচালনার আপন কঞ্চামাল সংগ্রহ ঠারু আরম্ভ করে গ্রাহকঙ্ক নিকটরে সমাপ্ত উৎপাদ পৌঁছাইবা পর্যন্ত উৎপাদন গোদাম এবং বিতরণ সমেত এক উৎপাদর সমগ্র জীবনচক্রকু তদারক করিবে। লজিস্টিক যোগাণ শৃঙ্খলা পরিচালনার এক উপসেট। লজিস্টিক সামগ্রীর দক্ষ গতিবিধি এবং সংরক্ষণ উপরে ধ্যান দিয়ে। সঠিক সময় স্থান মূল্য পরিমাণ এবং গুণবত্তা অনুসারে উৎপাদ এবং সেবা প্রদান করিবা লজিস্টিকর এক যোগাণ শৃঙ্খলা পরিচালনার মূলরে অছি। খুচুরা ক্ষেত্রে সম্পূর্ণ অর্ডার বিতরণ গ্রাহক প্রতিক্রিয়া শীতলতা এবং মূল্য দক্ষতা হচ্ছে প্রমুখ প্রতিযোগিতামূলক প্রাথমিকতা। খুচুরা ব্যবসায়গুড়ি চাহান্তি তেবে সেমানঙ্ক পাই প্রভাবশালী এবং দক্ষ যোগাণ শৃঙ্খলা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রক্রিয়াগুড়ি উন্নত করিবা এবং অপচয়কু সর্বনিম্ন করিবা কার্যকু সুব্যবস্থিত করন্তু। খরচ কম কর, গ্রাহক সন্তুষ্টি উন্নত করন্তু, শিল্পরে প্রতিযোগিতামূলক রহন্তু। প্রত্যেক খুচুরা সংগঠনর এক যোগাণ শৃঙ্খলা থাকে, তেণু এই ক্ষেত্রে অনেক নিযুক্তির সুযোগ রয়েছে।
0: শ্রোতা বন্ধু, সম্প্রতি ফোর্বসর এক লেখারে আকলন করা যাইথিলা যে সমস্ত চাকরির 37% যোগাণ শৃঙ্খলা মধ্যে অবস্থিত। সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বিএসসি লজিস্টিক প্রক্যুরমেন্ট এবং যোগাণ শৃঙ্খলা পরিচালনা পাঠ্যক্রমর বরিষ্ঠ অধ্যাপক স্কট পারফিট ব্যাখ্যা করেছন্তি। এহা ব্যতীত যোগাণ শৃঙ্খলা পরিচালনা প্রফেশনালস পরিষদর এক সর্ভেরে কুহাযাইছি যে প্রায় 64% কোম্পানি যোগাণ শৃঙ্খলা প্রতিভা অভাব অনুভব করুছন্তি। যোগাণ শৃঙ্খলাগুড়িক আমি ব্যবহার করুথিবা প্রত্যেক উৎপাদর ডিজাইন উৎপাদন এবং বিতরণ করন্তি। আপনক পকেটে থিবা মোবাইল ফোন ঠারু আরম্ভ করি আপন পিন্ধিথিবা পোশাক এবং আপনক প্লেটে থিবা খাদ্য পর্যন্ত লজিস্টিক এবং বণ্টন বা যোগাণ শৃঙ্খলা পরিচালক চাকিরি সমস্ত স্নাতকঙ্ক পাই খোলা। যদিও আপন দেখিবি যে অধিক নিযুক্তিদাতা লজিস্টিক পরিবহন কিংবা যোগাণ শৃঙ্খলা পরিচালনার এক নির্দিষ্ট ডিগ্রি সহিত স্নাতক খোঁজুছন্তি। এই শৃঙ্খলা মধ্যে যোগ্যতা